আপনার জাজো নেপালে নেপালে জাজো ছিঙ্গি না শুনা দিল আলে জিগুনা খরস মিলা জাজো আজি বুক দিয়ে না দকলে হাপাঙ্গ বুক খ ক্যানাডা ক্যানাডায় টোরেন্টোয়ে গ্রীষ্মকালীন নেপাল ভাষা প্রশিক্ষণ কোচাগুবারে বুক ক্যানাডায় টোরেন্টোয়ে ঘানাচুঙ্গু গ্রীষ্মকালীন নেপাল ভাষা প্রশিক্ষণ জাজো টোরন্টো নেপাল ভাষা সমর স্কুল কোচাগুদু জুন পনেরো তারিখ নিশে নিহাগো উগু জাজো জুন সাতাইশ শনিবার কোচাগু খ বুক যাইজি আজ জুলাই লেতেছে না পিয়কো খুশি নিহাগু প্রশিক্ষণে নেপাল ক্যানাডা নিশে আমেরিকা আয়ারল্যান্ড ইটালি জার্মানি জাপান ফ্রান্স বেলায়ত হঙ্গেরি ভারত ইয়ানা মুক্ক নিয়ে নেহমেসিন বোধিকা প্রশিক্ষণে নেওয়া নেপা ও নেওয়াতে বারে রুচি তৈপি ভূমি অধ্যেতা অনুসন্ধাতা প্রাধ্যাপক তে সম্পতিকা আগু খ নুপি প্রশিক্ষার্থী তে নীতি আধুনিক নেপাল ভাষা নিগু ইকাই পুলাঙ্গু নেপাল ভাষা নুপি প্রশিক্ষার্থী নীতি পুলাঙ্গু নেপাল ভাষা উচ্চ অধ্যয়ন কক্ষা আধুনিক নেপাল ভাষা নুপি প্রশিক্ষার্থী তে নীতি ও আধুনিক নেপাল ভাষা সাহিত্য উচ্চ কক্ষা ও নুপি প্রশিক্ষার্থী তে নীতি আধুনিক ব্যাকরণীয় প্রশিক্ষণ বিগু খ খুনুতক নিশ্চয়ঙ্ক বঙ্কিগু জিয়াজুগু গ্রীষ্মকালীন নেপাল ভাষা প্রশিক্ষণে টোরন্টো বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর ক্রিস্টোফার এমরিচ ডক্টর বালগোপাল শ্রেষ্ঠ শ্রীলক্ষ্মী শ্রেষ্ঠ গীতা মানন্দর ও ডক্টর ইয়ান টর্নর কক্ষা কয়াদিবু খ নেপাল ভাষা প্রশিক্ষণ বাহেক জাজো কথ জুন পঁচিশে প্রাধ্যাপক নির্মল মান তুলাধর নেপাল ভাষা সন্দর্ভে ভাষা রাজনীতি বিশেষ নেপাল ভাষা নোচুতয়া দিগু খসা জুন সত্তাইশ খুনো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পোস্ট ডক্টর ফেলো ডক্টর লুভেন লিউ ছগু চৈতয়া জীবন লিপাঙ্গু মল্লকালিয়া নেপালে নির্মাণ মর্মত ও সংরক্ষণ বিশেষ অংরেজি নচুতয়া দিগু খ থগু নচুতয়া দিশে ডক্টর তুলাধর লিচ্ছবি কালিয়া সংস্কৃতি অভিলেখে লুয়াওগু থা ব্যাত ইয়া না তো নেপাল ভাষা নেথনা তগু খ কনা দিশে থেও মত পন্দ্রশে দ নিহনিসে নেপাল ভাষা জন ভাষা কথ বলিচালিয়া ভ্যাজুয়া বুয়াচুঙ্গু খন কনা দিল মল্লকালে সুরনিসে রাজকীয় সংরক্ষণ প্রাপ্ত জুয়াচুঙ্গু নেপাল ভাষা আপাল অভিলেখ ঐতিহাসিক অভিলেখীকরণ সৃজনাত্মক লেখনে পুলাঙ্গু নেপাল ভাষা ইয়া সাহিত্য ইয়ক্ক বিদা চকনা বঙ্গু তর পৃথিবী নারায়ণ শাহ সোনিগ ত্যাকি ডুঙ্কা ও অনলিপা রাণা কালিয়া রাজ্যে থহে ভাষা ইয়া তো কোতিলে গুজাইয়া বলি নেপাল ভাষা লিউনেলা ওঙ্গু খ বেকল কুলা দিল ডক্টর টর্নর সহজীকরণ ইয়াগু থুগু সত্রে যুগু নেস লিস ইয়া ইলে ডক্টর তুলাধর ইয়ে মহানগরপালিকা স্থানীয় পাঠ্যক্রমীয় রূপে বিকাশনা নেপাল ভাষা অনিবার্য বঙ্কিগু ইয়াগুলি থুকিয়া মহত্ব অজ অপয়া ওঙ্গু দাসিং থ পিনিগু ভ্যায়া নীতি নেওয়াতেস অজ আপাল জিয়া ইয়া মানিগু খ কনা দিল ডক্টর লিউ মল্লকালিয়া লিপাঙ্গু ইলে সুনা চৈতে দেখল মর্মত ইয়াত লিসে থুপে স্মারক ও সম্পদায় সংরক্ষণ গু কথ জুল ধৈগু বারে থিথি লুহ পবিয়া দশিয়া ত বকয়া থগু নোচু তয়া দিগু খ থগু নোচুয়া ঝোলে ওয়েকল কিপুয়া চিল চুয়ে চঙ্গু চৈতে লিক্ক চঙ্গু লোহ পৌতেগু অধ্যয়ন ঝোলে লুইকা দিগু তথ্য ত বিশ্লেষণ এনা দিগু খ প্রাধ্যাপক ডক্টর ইমরিচ সহজীকরণ এনা দিগু জাজো লিপাজুগু নেস লিস জাজোলে বেকল থিথি দেশ বোধি কয়া দিপি জিজ্ঞাসু পিনিগু জিজ্ঞাসায় লিস নবিয়া দিগু খ ধুগু গ্রীষ্মকালীন নেপাল ভাষা প্রশিক্ষণ জাজো ক্যানাডায় টোরন্টো বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম অন্তর্গত বিভাগে ডি রোবার্ট এন এইচ এন হো ফ্যামিলি ফাউন্ডেশন ফর বুদ্ধিস্ট স্টাডিজ এ গোহালি পেদ নিহনিসে নিঃশুল্ক নিহাকা বয়াচুঙ্গু খ তস্ক হে বাঁলাগু তস্ক হে লস্তা ওগু বুখ তাই নিয়ন্দ তো শিখবেন তো কন্দ তো কে লাগেন জিতস কহে লেতা ছাগল আবে জিগু নেপাল ভাষা বনি গো রে ও জি নেওয়াতে বিশেষ গো সীমিত নি তর চিন্তন জানা দিল উল্লি মছি দেশ মলা নেপাল নাপ নাপ ক্যানাডা আমেরিকা আয়ারল্যান্ড ইটালি জার্মান জাপান ফ্রান্স বেলায়ত হঙ্গেরি ভারত দক্ষিয়া অন্য চবি মন দেশ চাই নিয়ে নেমেছিল বটি গাল খালা দক্ষিয়া দক সত্রে মোচন যে এসা তো দেশ ঝিউ নেপাল ভাষা লাগে তস্ক হে বাংলা গুজে খল শিখব তো মেঘু বালে চেন জি দেয় আধন নেপালে না অন্তরাষ্ট্রীয় নিবাস সম্মেলন জুই তেঙ্গু দু নিবাস দিয়ে দবিয়া গুসা ও বারে জি মেঘু বালে রাসা পাক্কা দুজ্ঞঙ্ক শিখবেন না খব্যাকে আর আসা আপন মে পাখি হতেন আয়গু পালে জি কয়াগু মেখ থা জি নুগ বারে মে তে তেনা জি খাস নুগ দেখা সরছেন ইয়ক মে দুখানি জিগু নুগ ধাগু মে তে তেনা
Tumme Haladima Pranes Sakke wa Anur Madam Dharka. Tumme Ale Chuidima Ale Lejiradima Ricky Sakke. Ale to audio production Firoz Bazrachari Jyoti Records Pakin Jogozula Jyoti Records Pakin He to Chi Khananadi upload Jasongo. Ale to Dhasa Noctini April 2026 upload Jogokani on a 25th April, April last day. Taratak Eklakot Harazar Mundesa Swear Gogodo Chipendra बाला से जो सब पक्का ना YouTube चैनल स्वयं दिसों प्रणेश साक्के एंड सोजू प्रोडक्शन पाके अपलोड हो सके ज्योति रिकॉर्ड्स पाके मुखो प्रणेश साक्के एंड सोजू प्रोडक्शन पाके सही और दो अच्छी पिसा माले बले सही जीवन नुगा और अगर माल की दासा तुम्हें ठक्के हुए तो ये मिते थे ना चीजों ने बाले सा